0: হাই হাই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
0: জি, ওর মসুর খবর কে দেখিনি জি? না,
1: আমবেরি কিলিনা হবিব,
0: হবিব দা আমবেরি কিলিনা। ওহে হবিব খান তো প্রোগ্রাম চার কালাই স্টডি মাসি, ওয়েলকাম না, ওয়েলকাম না গাই
1: মানানা।
0: আচ্ছা না, ও দা মানানা, ও তো দা কুরলি হইছে দা মানানা, ও ও সব বিয়াস দরতে, ও সব বিয়াস জব রকাবে।
1: না না স্যার,
0: না না গলায় নেছে দা মুফিয়াল কাছে তো পুকুতে বন চরাইছে। ও দা খুব খান দি মিটের না জাওলাই দাই, খুব খান দি দছে নাস পনা দাদা দা বনে খবরে কো মিড়ো খবরে বর্ষাবি
1: লাগ ওয়ান দা রেলো
0: মানা মা ডারে রাখপল ভাই জানতা দেখাল কলে চাই বলছ দাদা না দেখড়ে কেন
1: না।
0: খুব খান আই সোমরা শুকরিয়া দাদা কে আগা ডের জুতা কাম দো নুর গো পয়ে কেন
1: কেন।
0: আচ্ছা খুব খান দারো তো এই প্রোগ্রাম সেসা কোয়াশল স্কুল তা করে না এতলা নি ছুটি তো কাবেলে
1: না লড়ব।
0: আচ্ছা লড়ু বিয়ার হলে
1: হ্যাঁ।
0: আচ্ছা প্রোগ্রাম শো ওসার তার সামনে সওয়াল জবাব দের ঠিক না কাচার কে সওয়াল জবাব দের তুমি কেন চকলা কারি সাহেব তাদের মে কেন বিলকুল সরে পতা বই কেন বিলকুল ইনশাআল্লাহ ফ্রি ও খোদা
1: সওয়াল জবাব কো সহরাই চুহা
0: সহরাই চুহা হ্যাঁ।
1: আচ্ছা
0: সোচ বউ কে কেন সোচ বউ কে কেন দাগা দো সাইডো ডের জুতো মানে কাচার কে সওয়াল জবাব দে দাগা ও কেন ন বিলকুল তো জরুর গিফট মিলাবি সাইডো
1: সাইডো
0: সাইডো ডের জুতো মানে না ডের জুতো।

0: প্রশ্ন নূর খেলার সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি গোরা কে দাও দের জুত কামরছি দের কামরছি দের কামরছি বাজ কে চা ওজ মেদল দাও মুকম্মল ফিডার চিকিম নেকনা চকড়াই দে ও তো আলা ওজ কামরছি বসে ওজ বিলকুল সাই দা গোরা কি প্রোগ্রাম শেয়ার খেলা ইসরি মাসি ওয়েলকাম ইন দরতে লাইন টাইম শো কি
1: মাতনা
0: দাই সরঙ্গ চলা গোরা কি সাই প্রোগ্রাম উরবে কা পতাও কাল দে কাল খড়া যাই
1: হ্যাঁ
0: পতাও কাল হো দে কাল নি খড়া চার জো সাবর কা বিটি সেল মম অক্স চিনি চা প্রোগ্রাম দাই আচ্ছা বর্ষা তো বাসি দরবেগ সাথ মুজাই বিয়াশা খবর দো
1: দরবেগ সাথ মেয়া তক
0: वाली আচ্ছা দরশিয়া ওয়ালার তক হ্যাঁ আচ্ছা কোরা কি দরতো জি প্রোগ্রাম সে জব রশিয়া গিফট দর কাও কা সো সাউল জব দর তা ঠিক হো ও নূর জ সবল গোড়ে
1: আবে জান তে কি বললা
0: সোল আহ কি মি জান ওয়ার দছি বর্ষে কানা মাস বেদা মড়ে জি এ ও কোন সা জানোয়ার হে জো পানি পিনে সে ও মর জাতা হে আচ্ছা বেছে মঙ্গোর দা বেছে ও কোন সা জানোয়ার হে পানি পিনে কে বাদ মর জাতা হে আচ্ছা নজর সে আচ্ছা বল সো বল সুন্দর তো কে বেছে না বাস দা গায়ো ডের বল পড়তা না মার কে তালিম মেনস তরাই আচ্ছা সাইড ডের জু তমন চার সাল মিনা দোয়া কে ফার্স্ট টাইম দে কাল কড়াই আচ্ছা সনম খাটক মই জি কি মা খরা কি মই কে ডু মই না দে কাল কে ওয়াজির তর মই বিলকুল গুরু নেক্সট কালার আসসালামু আলাইকুম ইয়ারান হা গাদি চে সুকর সারা মিনা ওকিয়া ইয়ারান হা দি
2: বজওয়ন্দর সারা মিনা ওকি আমার গপত কোদে প্রাদি
0: বিলকুল জবাব
1: আচ্ছা
0: দি পাকিস্তান কুমি পুল কিমে দাই চিকিম কুমি এলাকা কি মগা সরে গোল আসা সাই দাই গোলাপে গোলাম ও পাকিস্তান কুমি কুমি কুমি কুমি কুমি কুমি কুমি কুমি কুমি কুমি কুমি কুমি বলসরাই দার তফ্রো বলসরাই দার তফ্রো আচ্ছা বলসরাই আচ্ছা দাস সওল কোচ কিনে কেন দাদা গলাত কো কেন এ পাকিস্তান কমে ছে কিম না গোলাপ তা কেনা কিম গোল দেয় কেনা আচ্ছা বেলি দু চাম্বেলি এ ও মেবাই কি মাই কমি দো মেওয়া আগা কি মাই দো ফোতা নে তানা দর্শি সাসাই দো ঠিক রোজু তোমার প্রোগ্রাম থেকে কাল কলেজ চাতে সালাম দোয়া
2: হ্যাঁ
0: হ্যাঁ
2: রোশান সাহা সাদা
0: سایه دیر جو تمنا یوه جهان نه پر راوند کال کال دیر جو تمنا بالکل امیر سره وا یعنی شہزادی دے کیم دینا دے ڈومین لا یوه جهان من شہزادی ڈومین لا کال کال عمر واته گلا شیمیش پنو من شریوا گانا ولا کوي کنا بالکل

0: ٹوٹل پروگرام شاہ نیکس کلر. السلام علیکم. السلام علیکم. السلام علیکم. السلام علیکم. ওই হই কালে ড্রাফট ফোন দেবেল কিলা আওয়াজ দেনার সে ইয়ো জাহান মানে চিকিম লিসনার প্রোগ্রাম সে খবর আছে কিলাই নখের দে নূর লিসনার তা কিম দেখেন আগা মোকাবের কি যে আগা মিস্তার খবর ও কি বিলকুল কালা রাউন্ড আই 09271921 মানে কালো খলে. আসসালামু আলাইকুম. আসসালামু আলাইকুম. হ্যালো হ্যালো
1: হ্যালো.
0: আসসালামু আলাইকুম. আসসালামু আলাইকুম. مولانا صاحب بالکل ارجنگ پروگرام سے میسج کالا رہوں 09272 بنا کالو خلی سرسرا بالکل میسج ہاں شامل لیجیے. اور یہ کہنا ہے اس میں سے وفا فرام کرک اسپیشل سلام ٹو زیمل خاٹک روشی خان اور شہزادی وزیرستان آسماسی مروت نور اینڈ انیتا. السلام علیکم. سلام بے حدا بے حدا.